0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब पेश है बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্টজ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে গানের আসর ত্রিধারা। তার আগে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, আর কিছুরই দরকার নেই, দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, আর বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি অটল পেনশন যোজনা নিয়ে কিছু কথা। অটল পেনশন যোজনা হল ভারত সরকারের এক পেনশন স্কিম, যার লক্ষ্য হল অসংগঠিত ক্ষেত্রে আর্থিক উন্নতি করা। 2015 সালের বাজেট ভাষণে অর্থমন্ত্রী এর ইঙ্গিত দেন, যা প্রধানমন্ত্রী 9 মে 2015 সালে কলকাতায় এর শুভারম্ভ করেন। অটল পেনশন যোজনা আগে সৌভালম্বা যোজনা নামে পরিচিত ছিল। সাধারণত 20% ভারতীয়রা এই ধরনের পেনশন স্কিমের সঙ্গে যুক্ত ছিল, যা অটল পেনশন যোজনার মাধ্যমে বৃদ্ধি পায়। কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনায় মূল যোগদানের 50% অংশীদার হয়ে থাকে। অটল পেনশন যোজনার সর্বনিম্ন 1,000 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত বছরে জমা করা যেতে পারে। এই যোজনার আয়তায় সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত যোগদান করতে পারেন। পেনশন শুরু হয় 60 বছর বয়স থেকে, সুতরাং সর্বনিম্ন জমা করার সময় 20 বছর অথবা তারও বেশি। জাতীয় আধার কার্ড নম্বর প্রাথমিক প্রয়োজন। আপনার গ্রাহককে জানার জন্য এবং নথিভুক্ত করতে গ্রাহকের পরিচয়পত্র, স্বামী বা স্ত্রীর এবং নমিনি সংক্রান্ত কোনরূপ সমস্যা যা দীর্ঘ সময়কালীন হতে পারে, সেক্ষেত্রে ঠিকানা সহ রেশন কার্ড অথবা ব্যাংক পাসবুকের কপি জমা করতে পারেন। এই স্কিম লিঙ্ক করা হয় ব্যাংকের অ্যাকাউন্টে, যা প্রধানমন্ত্রী জনধন যোজনার স্কিমে, যেখানে শূন্য ব্যালেন্স হয়ে থাকে। সরকারের উদ্দেশ্য এই রকম শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টগুলিকে কমিয়ে এই ধরনের স্কিমের মাধ্যমে যুক্ত করা। তাহলে আসুন অটল পেনশন যোজনায় আজই নথিভুক্ত হই। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এবারে জলযান যাত্রার খবরাখবর। এমভি হার্টবে আগামীকাল সকাল 6:00 শ্রী বিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12:00 রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 7:00 শ্রী বিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 7:00 শ্রী বিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ, স্বরাজদ্বীপ, স্টেট আইল্যান্ড, কদমতলা, লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল।
2: The Indian Navy invites

0: online applications from unmarried male and female candidates for short service commission. Information technology entry. Last date for submission is 1st June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive. Atmanirbhar. Safeguarding seas for a viksit samriddh Bharat.
1: এবারে গানের আসর ত্রিধারায় আসা যাক। শ্রোতা বন্ধুরা, আজ ত্রিধারায় আমরা শুনব যে তিন ধরনের গান, তা হল অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রগীতি ও রজনীকান্তের গান। প্রথমে অতুল প্রসাদী গান। অতুল প্রসাদ সেন জন্ম ফরিদপুর জেলায়, পৈতৃক ভিটা ছিল ঢাকায়। স্বদেশী সঙ্গীতের রচয়িতা ও সুরকার, প্রখ্যাত ব্যারিস্টার। লখনৌ শহর তার কর্মস্থল ছিল। তার জীবিতকালেই তার নামে একটি সড়ক নামাঙ্কিত হয়। তার এখনও জনপ্রিয় সঙ্গীতগুলি হচ্ছে উঠো গো ভারত লক্ষ্মী, বলো বলো বলো সবে শত বিনা বেনু রবে, হও ধরমেতে ধীর হও করমেতে বীর। রচিত গানের সংখ্যা 200। উল্লেখযোগ্য রচনা কয়েকটি গান, গীতিগুঞ্জ, প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের অন্যতম প্রতিষ্ঠাতা, সম্মেলনের মুখপাত্র, উত্তরার অন্যতম সম্পাদক, কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি ছিলেন, কংগ্রেসের অনুসারী ও পরে লিবারেল পন্থী হন। আসলে তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ, বিভিন্ন প্রতিভা সম্পন্ন এক ব্যক্তিত্ব। খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথের গান ও কবিতায়। তিনি রবীন্দ্রনাথের খুবই প্রিয় পাত্র ছিলেন।

এবারে দ্বিতীয় ধারাটি দ্বিজেন্দ্র গীতির। দ্বিজেন্দ্র লাল রায় জন্ম কৃষ্ণনগর নদিয়ায়, প্রখ্যাত স্বদেশ প্রেমিক, কবি ও নাট্যকার। 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এমএ পাশ করেন। কৃষি বিদ্যা শেখার জন্য বিলেত যান। 3 বছর পর দেশে ফিরে প্রায়শ্চিত্ত করতে অস্বীকার করায় তাকে নানান সামাজিক পীড়ন সহ্য করতে হয়। 1886 সালে দেশে এসে ডেপুটির চাকরি নেন। অসুস্থতার জন্য 1913 সালে অবসর নেন। 1905 সালে সাহিত্য সভা পূর্ণিমা সম্মেলন প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি তৎকালীন সংস্কৃতিসেবী বুদ্ধিজীবী বাঙালির তীর্থক্ষেত্রে পরিণত হয়েছিল। এর প্রথম অধিবেশনে দেশের অন্যান্য গুণী ব্যক্তিদের সঙ্গে রবীন্দ্রনাথ অংশগ্রহণ করেছিলেন। জীবনের প্রান্তে এসে দীর্ঘদিনের বন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে মতানৈক্য হয়। 12 বছর বয়স থেকে গান লিখতে শুরু করেন। অল্প বয়সেই কাব্য রচনা আরম্ভ করেন। শেষ 10 বছর প্রধানত নাটক রচনায় আত্মনিয়োগ করেন। তার ঐতিহাসিক নাটকগুলির মাধ্যমে ভারতের প্রাচীন গৌরবের কথা তুলে ধরেছেন, যা বাঙালিকে স্বাদেশিক চেতনা ও দেশপ্রেমে উদ্ভূত করেছিল। তার হাসির গান একসময় বাঙালি জাতিকে নির্মল আনন্দ জুগিয়েছিল। ধনধান্যে পুষ্পে ভরা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, যেদিন সুনীল জলদি হইতে উঠিলে জননী ভারতবর্ষ, আবহমান বাংলায় ও ভারতে গীত, এই গানগুলি তার স্বদেশপ্রেমের নিদর্শন। জাতীয় জীবনের অতীত গৌরব স্মরণই তার রচনার প্রথম বিষয়বস্তু। তার প্রহসন নাটকগুলিতে সামাজিক রক্ষণশীলতা ও সংস্কার মন্যতাকে ব্যঙ্গের মাধ্যমে তিনি কষাঘাত করেছেন। তার ঐতিহাসিক নাটক দুর্গাদাস, মেবার পতন, চন্দ্রগুপ্ত, শাহজাহান স্বদেশী আন্দোলনকে উজ্জীবিত করেছিল। তার সৃষ্টির মধ্যে উচ্চমার্গের ভক্তিগীতি ছিল খুবই জনপ্রিয় ও প্রভাবিত।

আত্মসমর্পণই বলা যায় তাকে। কান্ত কবিতার সঙ্গীতের ভাষা ও ভাবের মধ্যে দিয়ে যে ছবিটি এঁকে গিয়েছেন সেটা এক অসহায় ও আর্ত মানবের। বিশ্ব সংসারে সে একা এবং কাতর ও সন্তর্পিত ও অসহায়। এই অসহায় অবস্থার হাত থেকে মুক্তি পেতে যার কাছে সে আশ্রয় চাইছে তিনি বিশ্ব বিপদভঞ্জন। তিনি কখনো প্রভু, কখনো পিতা, কখনো মাতা, কখনো বা প্রিয় সখা। রজনীকান্তের গানের এক ধরনের সরলতা আছে, কখনো কান্ত কবির গান রাগাত্মিক, কখনো বা তার মূলে স্থিত কীর্তন বা লোকসঙ্গীতের বিচিত্র সম্ভার। তিনি প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান ও কবিতায়।

শ্রোতা বন্ধুরা, এবার তৃতীয় ধারায় আসা যাক। তৃতীয় ধারাটি রজনীকান্তের গানের। রজনীকান্ত সেন জন্ম বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলায়। পেশায় আইনজীবী ছিলেন। রাজশাহীতে অবস্থানকালে অক্ষয় কুমার মৈত্রের সাথে পরিচিত হন। প্রধানত দেশাত্মবোধক ও ভক্তিমূলক গানের রচয়িতা ছিলেন। অনেক হাসির গান রচনা করেন। স্বদেশী যুগে তার রচিত গান মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, লোকের মুখে মুখে ফিরত উল্লেখযোগ্য রচনা বাণী, অমৃত কল্যাণী। রজনীকান্তের গান আত্মনিবেদনের গান।